0: ওরে রসগোল্লা কেন করিস হল্লা, তোকে দেখে দিল মাঙে মোর।
1: এই গুন্ডা ডাকবো নাকি পুলিশ, করবে এমন পালিশ